যুব প্রতিভার হইতে কথোপকথনের অনুষ্ঠান ন প্রতিভা। কাইলৈর অতিথি উদীয়মান অভিনেত্রী হিমাপ্রীতি পাটোয়ারী। অনুষ্ঠানটির আদ ধরিব স্নেহা পাঠকে। এই 8:05 শুনবলৈ পাব মূর অনুভবর গীতর অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানেরই সামরা হব আমার কাইলৈর যুববাণী।

স্বকীয় রূপ লই বহাগ্ন আহি কলই ব্রহ্মপুত্রর দুই পারলৈ নহয় জানো এই ব্রহ্মপুত্রর মহান ঐতিহ্যই বাকী।

মোর পরা কেতিয়াবা অটোখন গাড়ি কয় প্রিয়া জি হব প্যাসেঞ্জার, প্রিয়া জি হব প্যাসেঞ্জার। মই সুধিল তোক বিয়া করিব জানো নহলি যে তয় প্রফেসর, কি উত্তর দিয়ে

ভাল করিলি ভাই ভালেই করিলি ভাবি ভাই বোয়ারিলে আশিক অপার হাকিম মন্ত্রীর চাকরি বিচারি তই নহলি যে ভাগ্য।